শ্রোতাসকলে হিন্দী ছবির ভজনের অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানের শেষত এবার শুনোৱা হক গোপী ছবিখনৰ পৰা মহম্মদ রফির কণ্ঠৰীতি ভজন।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: পরিবেশত সহজে জিন নোযোৱা আবর্জনা, জৈব অবিভঙ্গনীয় আবর্জনা অথবা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বুলিলে অনুজীব অথবা অজৈব উপাদানে পচন কৰিব নোৱাৰা অথবা প্রাকৃতিক উপায় বা জৈবিক ক্রিয়া প্রক্রিয়ার বিভঙ্গন নোহা সামগ্রীসমূহক বুজা হয়। এনে সামগ্রীসমূহ হল কাঁচ, ধাতু, পোড়া মাটি, সিরামিক আর প্লাস্টিক সামগ্রী, বায়োমেডিকেল আবর্জনা, ই আবর্জনা, নির্মাণ আর ভঙ্গন কার্যত উলওয়া সামগ্রী ইত্যাদি। এই সমূহের ভিতর প্লাস্টিক আবর্জনায় আমার পরিবেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে। ভারতত দৈনিক সৃষ্টি হওয়া 15,342 টন প্লাস্টিক আবর্জনার 6,137 টন সংগ্রহ নকরাক যতে ততে পড়ে থাকে আর 9,205 টন প্লাস্টিকর সামগ্রী বিভিন্ন ব্যবস্থায় পুনের ব্যবহার করা হয়। পেলাই দিয়া বা এলাগি হয়ে পড়া রই যাওয়া প্লাস্টিকর সামগ্রী বা মেরুয়া সামগ্রী সম্পর্কে সজাগতার অভাব তথা এইবর সংগ্রহের উপযুক্ত পদ্ধতির অভাবে যতে ততে প্লাস্টিক আবর্জনার দম আর প্রদূষণের সৃষ্টি করেছে। বায়োমেডিকেল আবর্জনাসমূহ মানুষ বা পশুর রোগ ব্যাধির চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা অথবা প্রতিষেধক প্রদান প্রক্রিয়া অথবা সংশ্লিষ্ট গবেষণার প্রক্রিয়া অথবা জৈবিক সামগ্রীর উৎপাদন বা পরীক্ষণ প্রক্রিয়াত উৎপন্ন হয়। উদাহরণস্বরূপে সিরিঞ্জ, শেভিং ব্লেড, ক্ষতস্থানত লগা কাপড়, ব্যবহৃত কপাহ, শুকান কাপড়ের বস্তু, অপারেশনের সময় উলওয়া আবর্জনায় আমার পরিবেশ বিনষ্ট করেছে। অন্যহতে ইলেকট্রনিক সামগ্রীসমূহ যা ব্যবহার উপযোগী জীবনকালের সামরণি পড়ে অর্থাৎ যার ব্যবহারের মেয়াদ সমাপ্ত হয় সেইবোরকে ই আবর্জনা বলা হয়। যেনে কম্পিউটারের বেয়া মনিটর, মাদারবোর্ড, কেথড রে টিউব, টিভি সেট, সার্কিট বোর্ড, মোবাইল ফোন আর চার্জার, কম্পেক্ট ডিস্ক, হেডফোন, এলসিডি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর আদি বেয়া হয়ে যাওয়ার পিছত যদি পরিবেশত নিক্ষেপ করা হয় তেতিয়াহলে এই সামগ্রীসমূহে পরিবেশ বিনষ্ট করে। ভারতত উৎপাদিত ই আবর্জনার মুখ্য অংশ হল কম্পিউটারের আহিলাসমূহ। নির্মাণ কার্য বা সংশ্লিষ্ট ভঙাগড়া প্রক্রিয়াত উলওয়া সিমেন্ট, ইটা, শিল, রং, লোহা আদি জাতীয় আবর্জনাবোরক নির্মাণ আর ভঙ্গনকালীন আবর্জনা বলা হয়। এনে আবর্জনায়ও আমার পরিবেশ বিনষ্ট করে। এনে জৈব অবিভঙ্গনীয় আবর্জনার সঠিক বর্জন আমার বাবে এক ডাঙর প্রত্যাহ্বান হয়ে পড়েছে। এনে আবর্জনায় অনাবশ্যক স্থান দখল করার উপরও থকা ঠাইত লেতেরা করার উপরও এইবোরক হয় জ্বলাই দিয়া হয় অথবা জলভাগত পেলোয়া হয়। এনেদরে জমা করা আবর্জনায় মাটি আর পানির প্রদূষণ ঘটায়, পরিবেশ আর স্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি করে। প্লাস্টিকর ব্যবহার সর্বত্র দেখা যায় আর বস্তু কঢ়িয়া বেগ, বটল, বিভিন্ন পেকিং সামগ্রী, পুতলা, মোবাইল ফোন, ফ্রিজ, গাড়ি মটর আদি নানা সামগ্রীত প্লাস্টিক ব্যবহার করা হয়। এই সামগ্রীবর সরু সরু টুকুরা করে পেলাই দিলেও হাজার হাজার বছর ধরে একদরে রই যায় পরিবেশত। অন্যহতে পলিপ্রোপাইলিন বা পলিইথিলিনের দ্বারা নির্মিত হওয়া প্লাস্টিকজাত সামগ্রীর পৰা অপকারী রাসায়নিক দ্রব্য মাটি আর পানিলে বিয়পি পড়ে। প্লাস্টিকর জীব জন্তু, নই, বিল, সাগরের মাছ, কাস, অন্যান্য জীবকে ধরে সাগরীয় পক্ষী আদিও ভয়ঙ্করভাবে বিপদের সম্মুখীন হয়েছে। প্লাস্টিকর বটলব দৃঢ় আর স্বচ্ছ করবলে ইয়ার বিসফিনল এ বা বিপিএ নামের এবিধ জৈব যৌগ যোগ দিয়া হয় আর এই পদার্থবিধে প্রাণীর শরীরত বিষক্রিয়া ঘটায়। ইতিমধ্যে করা অধ্যয়নবর দেখা গেছে যে বিসফিনলে মানুষের হৃদরোগ, স্তনের কর্কট রোগ, প্রোস্টেট কর্কট রোগ আর স্নায়ুকোষজনিত রোগের আশঙ্কা বড়ায়। উল্লেখযোগ্য যে আমি দৈনন্দিন জীবনত বা আমার ঘর সৃষ্টি করা আবর্জনাসমূহর অধিকাংশই যে জৈব অবিভঙ্গনীয় সামগ্রী সেয়া সাধারণত অনুভব করা নহয়।

0: চৌধুরীর কণ্ঠত তরুণ শর্মা রচিত গীতটি শুনিলে। ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। আমালৈ এটি ফোন আহিছে, আমি লৈ লৈছো। হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: হ্যালো, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি আকো ইয়ার পাছৰটো ফোন লম। তার আগতে আমি এটি অন্য এটি গীত শুনো। এইবার শুনক জুবিন গার্গর কণ্ঠত এই গীতটি।

সর্বানন্দ মেদক আর সঙ্গীবৃন্দর কণ্ঠত মিসিং বিহুগীতটি শুনিলে। মাটির গান অনুষ্ঠানটি এইবারিয়া বিপুল বরদেউরী আর সঙ্গীসকলের কণ্ঠরীতি দেউরী গীত।

এখন নতুন পাত্রত অকনমান ঘি দি সেই মিশ্রণখিনি তাত ঢালি দিব আর লাহে লাহে লাহে লড়াই থাকি তাতে অলপমান ইলাচির পাউডারও দিব পারে, তেতিয়া হলে সেইখিনি এটা অন্য মিঠাইলৈ পরিবর্তন হব। আপনাদেরকে এখন ঘি সনা থালত যদি সেইখিনি লাহেকৈ মেলি দি বরফির আকারেও কাটি লব পারে, নতুবা সরু সরু লাডু বনাই পেলাব পারে। এনেকৈ খালেও যথেষ্ট বস্তুখিনি লোকসান হওয়ার পৰা রক্ষা হয় আর সকলোরে বাবে এটি মুখরোচক খাদ্য হয়ে পড়ে। তারপরেও দেখা যায় কেতিয়াবা আমার বনাই থাকা আঞ্জাখন হঠাৎতে পাহরি হলেও দুবার মান নিমখ দি দিয়া হয় কেতিয়াবা, নাইবা কেতিয়াবা নিমখের পরিমাণ বেশি হয়, গোটেই তরকারিখিনি খাদ্যটো একেবারে চোকা হয়ে পড়ে। তেতিয়াহলে করিব কি, আপনালোকে সেই খাদ্যখিনিত যদি সম্ভব হয় তেনেহলে এখন পকা পান তার উপর উতলি থাকা তরকারিখিনির উপর দি দিব আর অলপ পিছতে পানটো তারপর আঁতরাই পরিবেশন করে চাব পারে। তারপরে আপনালোকে সরু সরুকৈ আলু কাটিও সেই উতলি থাকা তরকারিখনত দি দিব পারে, নতুবা কেঁচা বিলাহীও দিব পারে। এনেকে হলেও বহুত পরিমাণে হলেও নিমখের চোকার মাত্রাটো কমি যায়। আর যদি আপনাদের কিবা কারণত মাছের তরকারি বা ডাইল, তেতিয়াহলে নেমু দিব পারে। নেমু দিলেও মানে তরকারির চোকা ভাবটো নোহোৱা হয় আর মাংস ইত্যাদি বা তেনেকুৱা ধৰি লওক অকনমান তরকারি যদি বনায় কেতিয়াবা চোকা হয় তাত আপনাদের দই নতুবা ক্রিম দি হলেও এই নিমখের চোকা ভাগটো আঁতৰাব পারে। ঠিক তেনেকৈ কেতিয়াবা হালধি বেশি পৰি যায়। হালধি বেশি পৰিলেও তরকারিখন দেখিবলৈ বা খাবলৈ সিমান ভাল নালাগে। তেতিয়াহলে আমি অতীততে দেখা পাইছিলো দেই, আমার আইতাহতর সময়তে তেওঁলোকে তো তেতিয়া লোহার কেরাহি ব্যবহার কৰিছিল আর কিবা কারণত যদি হালধি বেশি হৈ যায় তেতিয়াহলে খৰিৰ যিটো অঙঠা ওলাই যে যিটো সেই এঙাৰ কয় সেই এঙাৰ দুটুকুৰামান তাত পেলাই দিয়ে তরকারির উপর, অলপ পিছত সেই এঙারখিনি আঁতরাই দিয়ে, তেতিয়াহলেও সেই হালধির মাত্রাটো অলপ হলেও রংটো কমে। এনেকৈ আপনাদেরকে সরু সুরা দিহাবোৰ কৰি চাবচোন। তারপরে ধরি লোক গছত আপনার বেঙেনা পুলি বিলাহী পুলি ইত্যাদি ইত্যাদিত যদি কেতিয়াবা সরু সরু বগা পোক এটা লাগে, সেই পোকখিনি আঁতরাবলৈ আপনাদেরকে থেতেলিয়াই লওয়া নহরু অলপ পানি তিয়াই থয়, সেই পানিটো যদি বেঙেনা বা যিকোনো শাক পাচলির উপর সেই পোকটো লগা দেখিলে ছটিয়াই দিয়ে, তেতিয়াহলেও সেই পোকবিধ লাহে লাহে নোহোৱা হয়ে যায়।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈথা কেথানবাং নিলি বন্তি টিমুংপি ইংডেংগ্রে ট্রক আসাম এসেম্বলি আপ্রাংসি আসেসন পিনি বেনপাং চেংতাংলো প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি আরিডেং বেনসি আকিমি কেহাই এমএলএ আতুমভান সেমে পাডেং পনলো কাচারি এনডিএ জিরপিএ সংপেন রঞ্জিত কুমার দাস পাতুমি স্পিকার আংহয় আফা নমিনেশন আলো জগদামলো এনডিএ আসংপেন বিজেপি আসংজা মাতে এমএলএ ফারমান এসেম্বলি কংচুন দুলাল পেগু আরিডেং নমিনেশন আলু জগদামলো পিনাপ গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য সি কনস্টিটিউশন ফারুই সিরা ট্রক সি ক্যাপ্রা ট্রক ইসি আংডেং আংকাং পেন লামথে জাইপনপো লাপেন্ডেড গভর্নর কে জাইপন আলামথে আপুথাক কাছরু আলামথে জাইপনপো আরু নিফাই কয়রা ফ আর্নি গভর্নর কে জাইপন আলামথে আপুথাক লামথামা দোপনপো নিপ্লি কাপে দোপনজি বাংসুয়া সেশন আরু নিফাই কয়রা ট্রক আর্নি সি ইংটন পঞ্জি এসেম্বলি আলং অপোজিশন আসং আকে হয় আপুথাক বাংফু কিলিক পঞ্জি আলাম থে কিনন পুতা ডেং পন পেলাং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমে ফু গৌরব গগৈ কানিংজি লাসো আপুথাক ডেট পি আং ডেং আকে হয় আতুম পেন চিং ওয়াইলু লাপেন প্রাপ জিন পেন লাসো আপুথাক কাং ওয়াই পন আসাই পিছুন পো লাপু এসেম্বলি সেশন আপ্রাং পাতুমি অসম গণ পরিষদ আসং আতুম ইসি আর ডি কেডু আমে দোপন টাংলু কাচিং ওয়াই আলং কেবাংজি আসেসন আলং কেডেং পঞ্জি আসন সন আসাই আপুথাক আংটন পেন চিং ওয়াইলু স্টেট কেবিনেট পেন আসাম স্টেট ইনফরমেশন সিস্টেম মাতে কাপাচিনি আরন সুরিহিনি রাইন কয়রা ট্রক আলং চেদন দুনলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচেপামে ফু পেন পাতমি গুয়াহাটি লোকভবন আলং কাপি দোপন কেবিনেট কাচেতং দোপন ডেট আফি পার্লিয়ামেন্টারি এফেয়ার আহিনানাত আরপু কিডো আ মিনিষ্টার অতুল বরা সি কাচেতং পন আলাম থে হে হুই যাই পনলো লাসো কাপাচিনি আরন মাতে ইনফরমেশন সিস্টেম আটিং ইনফরমেশন সেন্টার পু আমেন পেন ইসি কোঅর্ডিনেশন আসং মাতে চেরাপ চেতো আসং সেং সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাতে এআই আকেরা পেন স্টেট আদাং আলং ইসি কাপাচিনি পন আহিন পুরু আসন পেমান পু স্টেট পেন কংচুন আকে হয় ডক্টর রবি কোটা হিঠি কুলাত আলং হরমু আদর আপুথা কাচিং ওয়াই পঞ্জি আফান পাতুমি ইসি কাংতু ইয়াংডেং কাচেতং আলং চেতং দুনলো কেডাং সদা হরমু আদর কেবাদ কেখাং পেন হিঠি আসাই কেমেসেন পেন কাপে দোপন আহিন কেরাই পন আফান চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপ্রাং কাপাচাতাক পন আহুকুম আটেং সি বাংসু আমে পেদোপন লো পিনি কে ইন্টারন্যাশনাল সা আরভু মাতে সা আর্নি পুসি পীর্থী আদাং তা কারচুপন আর্নিল ইউএনও আহিন পেন আনি কানবাং তা আরু নিফাইং কয় রাই সি আর্নি বাংসু আর্নি তালন আরচুপন পন কেজং আলাম কি আসাম আলং কেডো সা আকারবার কি নিংকান ফারুহিনী সুসে তাংলো ডেট আলং সা আরভো কাপেলং পন আহিন আসাম হেনলো কে অং নাই ফারুং বং ফান ফকেব্রাপ্লি কেলং লং ননহেজং আকিবি আকিবি সা আকারবার আতুমসি আসাম চকা মাহিন পেনাং আলি ওয়ানলো আকাংটুই টেকনোলজি পেন সা টিকি দুনসি সা আরভো কেভাই আহিথি আলং আদর কে অং আলি লং দুনলো স্টেট কাপ্রে কাপ্রে আদিম আলং পিনি লাসো আর্নি আপুথাক কাতালন কারচুপন পেডোলো সা আফান কারচুপন আর্নি আপুথাক চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন আবাং ফুটিন আফান্তা কাচুরু আকার দং পাজির পন লো নলবারিয়াহা ওয়ার্টিহু পেন মাধবপুর ন্যাশনেল হাইওয়ে কিলোমিটার ফ আজা কেদিং আতোয়ার আলং রড আহেম টংসেকত আপর আহুত কিসুন মাতে কাপিসুন পঞ্জি আকলাম আসন সি সালামপন পুপুসি ন্যাশনেল হাইওয়ে অথরিটি আহিন পেন নলবারি হাওয়ার কাচারি আতো আফান লাসো আপুথাক ইপাক লো কেডো পালিলো রায়কম লাপেন কিসুং কে বয় আঠি পেন্সিল আপুসন আকেং কাম কেডেং পঞ্জি পু আলাম কামাথা পন পু পাচিনিল উদালগুড়িয়াহা ওয়ারালং দিহিন আনিং কান আলং বাং সিরকেপ কেপ রাইসি আবাং ফুয়াটো মেলেরিয়া আকে সৈচলংলো লাসুয়াং বং বাং

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিকে আরু নিফাইং কয়রাইসি থেমানানি কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদকিয়া ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম বি পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিরাই করাসির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল বিকে থেমানানি আপদি বিনি আপ্রাংসি লুণবা নাংদিং লুণবারী মাংদিং আলং পেন লুঞ্জির আর্জিক সানাং কি লুঞ্জি সারপু রংপি আলুন কে ওয়াইসং আলুন ততাংটি ওয়াইসং আলুন আর্জিক সানাং কি লুঞ্জি সারপু রংপি

নাংলি তুমকার বেংডেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডেং কেবা মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ড আদন ধুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক্সেনাং আসু কি ইক পেন কাং নেক মাতে চেপাতার চত আলাম লাম থে কেমান কার্বিয়া তুম হাকো হুটকে সু ইক চুডেট লাহেল ইং নেক লোটি আসু ইক ক্রি ক্লাং জি মাতে থেকলং জি কপিনিয়ালাম চেপাতার লুটে ইংনেক নাকক জি আনকে আসুকি ইক চেকলাংপো এসনবাগ আলাম চেপানাং চট আফানসি কি পুদাম আলাম থে লাসো আলাম কি আলুসু আথেকে পিসুকে হাং আহুসি কানিং জে কে অং আনিং হাং হে হেতা মানে আলুসু আফান আপি আপো আতুমকে হাংদুঞ্জি পো আলাম ক্লাং লোটে আলুসু আপি আপো আতুমকে বাং আফান লাসন আলাম থিপেন্সি কাচে থানদুন পিনিয়াসারলাম থি লাপান হ্যান্ডল

0: এসন কেন সদ কাপাচিনি আলাম থে আর্যুক্তা আকাশবাণী গুয়াহাটি আলং আসামিস টিট্রাই বড়ো কার্বি লাপেন নেপালী আলাম থে আফান আহু দাদাক পেন সাই কেকলেম আফান এনাউন্সার আতুম কেটক আসাদলাং নন কে বাংজি আরু নি ফাই থংকেব্রাই সি ভংকুরু আর্নি পেটোপনপো কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেপ আহুত কাপাং চেং পঞ্জি বাংসু আসাদলাং আফান এডমিট কার্ড কে বাং ফুয়াতুম আফান মেল আজক পেন পালিদাম তাংলো কমাটনি আবং ফুজংসি আরু নি ফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লং লিলাং পুলু তাংটি নিলিতুম স্টেশন কোঅর্ডিনেশন হামফাং পেন কাচেতং পঞ্জি আফান পাচিনিলো সাতলাং কেটক আফান কেবাং আহুত বাং ফুয়াতুম এডমিট কার্ড আলোকত এপাক ফটো আইডেন্টিটি কেবান কে আকেনাং সতলো কাপাচিনি আলাম থে লাপানিক চটলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত আদুন্থু আংদিং লুনবাড়ি মাংদিং পেন লুঞ্জির আর্যজেপ্লাং পিনি আর্যিক সেনাং কাংনিক আহানমি কেথানপঞ্জি হেমচন্দ্র তেরন
1: কাংনিক আহানমি আনিসি পিনসু বাং আহেম সর মতে আপিসু ফান পিংখাতলো আইক পিনিকে হোটেলে সা জুন্দাম রং লোনাং দেই আপিসু থাকলো কপিল আনিবাংটা সাকে ডাংবের সেলেট দুকনা পুতং নেফানাঙ্কামা থামা পিনসু থাকলো কালি কালি মুঠে পিনিকে নে অগ্রেং নো হুইয়াসন লাসি সা জুন্দের আফি গ্লাস কে চাম সেলেট জিনজিনাং না আর্নিসি জিরপো বাংফো ট্রকাতুম এলং আদিম ইংনি প্রংসি আসন আসন আলাম চেথানল লাসন আহুত বাংসুয়াং বং পেন ইনুদ আবাং নিঞ্জেল আই কমালি জংসি মেন মেন কেপাপ্রাপ সু কালিয়া ট্রেন ইতুমাং দেন কে বাং পুলোতে কোসনপ ইনুদ আবাং থাকল হেলিকপ্টার আলু সি আংসং ইংজার চর হেল কনাত পেন লকং তে হেলিকপ্টার কে বাং জিকে ইনুদ বাং থাকল নাং ট্রেন কে বাং ডিম পেল ক আনিসি ইনুদা শর্মার উকিল আদুং দামল উকিল আর জুলো কপি আঠে শিখে বাং মাপুরা শর্মার আবাং চেঠানল নে পিসু পেন চেকাক পপু টিসার উকিল আর জুলো কপি আঠে শিখে চেকাক জি পুলনে শর্মার আবাং থাকলো নীলি চংকি চট নাং থাক চটি টিসার নীলি হেমাসর কে উকিল মুন্থি ডিং আফি পুলো নাং হেম চেদামরা বাংস ফুঠাক মাথা দাম পামে কাঠা আথেমা চংকি চট নাং থাক চট তিতিয়ার লোসুকে পেনাং তিনু বাহা তিতি কে লং উনে আনিসি কাসেলেট পিক ও সুপি আদুং হেট কে দো রিপাক আং কে লাং ঠেক সাধু বাবা আদুং দামসি চারজুলো বাবা নেনিং কে হাং আপিন সো বাংহিনি দো কমাত আবাহা কে ঠেনায় বাংসি নেফান নাং কে লং প পুরা বাবা আফান চারজুলো বাংসো সুপিয়া ফান আমাহাং লাং ডিং পেন পুলো ইনুদ আবাং পেন নাং চেপা চর লং পো নাং ফান নাং কে লং দুন্দে আবাং আবাহা কে ঠে নাই আবাং ফুমান পো ইনুদ আর লোসো ডক্টর আদুং দামলো ডক্টর আদুলো কপি কাশিক সাকে দোষী কেবাং মাপুরা আর লোসো চেথানলো কসোন রকম লোনে টিসার নীলি মাথা ট্যাপ মাথা প্রুবারে রেট টিটি ডক্টর আর্জুলো কোসন সন সি কেমা থাঠালো আলো সু থাকলো নন নাংলি লং কেবাং যক্তা কেমা থালাসন হেলো তিসার নীলি কেবাং পেন নাং থেকলং ল নাংলি লং সে কাছে লাং জি আতুম আবে পিন জংসি লাসন আর নি আর নিতা আবে পুলোতে নাংলি রিডেং কোসন সি টাঙ্কা কে দুজিলাং টাঙ্কা জংসি নাংলি রিডেং আবে পুলোতে নাংলি হেম কোসন সি কাসলাই জিলাং নাংলি ডক্টর চার্লি ব মাহুতা টাঙ্কা দাম পিকপো নাংলি লাসি কেলাং আহেম মাতে ক্লিনিক আহেম কিকিম আহুত যক্তা পেনাং টাঙ্কা খরত পো কেদর দেশি বেং আলং তা লুন চো এন তাহাই পো বাংসো বেং আলং আলুন চিতুন এরা পাংচাম দেট পুলোতে জোলাসন সিকেমা থার্টি সার আর নিশি হান আলং আকেলে বিরিকে সুপিক কিছু কেপা ইকব

ইয়াফি আপিসো আফান আরজুলো পিনি কপিয়া হানসি নাং কেতুনলো নেদি আরলো সো থাকলো কপিয়া পর কালি মহা সিনিং আংসং নে চেঠাক দুন জয় কে আফান পুহ আথেমা হাদাক নাঙার জুতাহাই কপি কেচু কেচক চেসি নাং সিনিং আংসং কেবাং নাংদাপ্রাং মা পুলো তাংতে আর নিশি ক্লাস আরলো সারা বাং পুলো হেমারি কপি কেদোসি নাংকে হোমওয়ার্ক কে ক্লেম ক্লে দেরল হেমারি চেঠাক দুন লো সার টিভি লংহাং জো হাংহায় মাতি টিভি আসে পাকম চটা পুঠে কে মাতি কনাংতা কসম লো কি পুয়ালাং সার মাজক তা আবে নেনুদ্বেদ কে আর নিশি হর কি জুন পার পিক আবাং ফু অফান আজির পুয়ার জুলো কসম সি নাংকে হর কে ও ঠেক মাতি ক আজির পো হর কে জুন আবাং আমাহাং লাংডিং ফেন পুলো আবং পাখালি দেট আনলো ক আর নিশি ক্লাস আলং ম্যাচ এক্সাম এনবো মাহুত সার আবাং অসমারা তুমাফান পুলো কমানে জংসি কেতক তাং এটলো পুলো তাংতে আপর দলাং আপদ চেলাং থু লেথত লেথত হাদে ইনুদ আবাং থাকলো নেকে মো পেন তাং এটলো সার লাপেন বাটাই ফো বাগ দোলো কাছে লাং থুতা আনকে সার আবাং আনিং আরং পেন ভেরি গুড লাসনাঙ্গি কে আনকে অসু বাং চে থাকুন থুলো সেটাটি সার আফং তিনটা এন সার বাং চেমেলাইলি আর নিশি ইনুদামনিত কনানে কে দাম জি পুরা ট্যাক্সি চরি যাবলো তোয়ার কে দাম বমাহুত ড্রাইভার আফান পুলো লাসন আকা হেলো কে দাম কে ব্রেক ফেল দেটনা পু ফেরে নাই লোক নাকি ড্রাইভার থাকলো ফেরে নাংনে সার বাংসো ট্যাক্সি কে ব্রেক মাছে আবে আর নিশি লংকি ক্লাস কে বাং দের ও ঠেকলংসি সার আর জুলো লংকি কসন সি নাং ক্লাস কে বাং দের বারে লংকি চে থাকলো সার এট আতঙ্কা ইং বুডেট টি সার এট আতঙ্কা ইং বুডেট সেটা নাং বাং কে বাং দা প্রাং নাং জি কে মাতি কসন লো সার নে কে বাং পো সার এট আতঙ্কা কে নে কে আরুম সি কে দুকে আপু আবাং আসোপো লংকি আফান পুলো লংকি নাংতং নে জেব আলং তাংকা নাংকে এনপি দেরলিলো মাক আসোপো টং সে ক থাকলো কপু সিপো নেপা একাম লে নেকে ক্লেম হাইজি মাতি আর নিশি আজির পু আবাং আরজুলো আই ক পিনি নাং হেম এসন বাক প্রেক জেক দোজি ক দেহ আথেমা পেদ্দা পেন নাং হেম আসর পাঘর লুট দাম লেম দেট আনপিন আঙ্গে আজির পো বাং থাকলো থাং তা প্রেক মোবাইলো টিক নেহেম কে লজি সিদ লাতা পাঘর আলং সিবি ককে জির পিপি বাংহিনি চিঙ্কিব মাহত ইনুদ আবাং আপেনা নাফান চেরো সিপুলো নন আমাত কে নেহেম আসর আফান তা থাং তা পুয়া ঠাই আবে ওই নেফান পেনান পারা কে মাজক আবারলো সু আফান তা আমাহাং লাংহাই হে আজির পিয়া বাং তা থাকদুলো নাংহে মাসর আনপারাতা নেহে মাসর সি লিচেত তাহাই ওই আথেমা বাং আফান কে আফিয়ালামলো নেফানান্তা নাংলাং পাসুহাই হে আর নিশি ইনুদামনি আসু কেসু কচেপাকলাং দামজি পুরা ডক্টর আদুং দামলো ডক্টর আবাং বাংসুমনি আঠাক আসু হংনি হংথম আবিদে ঠেকলংসি আরজুলো চহইল নাংসুকে আঙ্গে বাংসুমনি চেঠাক দুনলো নেহেম আসর রুটি একাং তাং কাসমারা জয়নিলো তিসার আঙ্কে ডক্টর বাং থাকলো লা আন একাং তাং কে চুচে পুটামিলো কেমা টিকনাং তা লাসো চুচে পুকে পুয়া পড়লো তিসার আর নিশি এনু আসার বিমার আপেনান আফু অং পং কে সু পুরা আফু টেং মি রাহুত আরজু পনলো আর নিবাং তা নাং ফু অং পং কেসু নাং টেং নাংবের নেফান নাং ওয়ানবে আপ্রাংকে কমাচি নাংকে টেং টেং লহে পিনসো থাকলো নাংফান নাং ওয়ানবে আকু কে নিফু আং পং আমাচি সুসে আর নিশি ইনুরামনি আঠি মাথাম বিবেশি দোজয়মনি রাফান আকে চেঙা দেপ্রাতলো আর এংকে সোদাগমনি আইং ওম চে ও জুসি আর জুলো কপি আঠেসি নিলিফা নাংকার দেপ্রাতলো নে নিংকে থি পেনমা চেপানাং পেনমা কার্ডেবেক আবাং থাকলো নিঙ্কি থি পেন চিনি লবো আর এংকে সোবেক আবাং থাকলো মেসেন লো সাহাব চেপানাং কে নিলিতা নিং দক দে আর নিশি ইনুত আপিনসো সিরহে সিরহে সি উকিল আদুং ওয়াংসি চুনিংরিলো উকিল সাহাব

0: নেনেপি সো পেনচেকা ইকপো নেরাব একঠা উকিল সাহাব আর্জুলো কপিয়াঠে সি কচেকা জি পুলোনে নেলি হেমসর আনিং ঠিলোটে ফুলে ফুকক পেন নাংবারে তিসার উকিল সাহাব মুন্ঠি ডিং পেন আর্জুলো ননহেট মা মাতে আপ্রাং পেনতালো আপ্রাং পেনতালো সার তাংতে আপ্রাং পেন চহই সি কে দোজয়লো কালি সার ননা বাংকে আরি তিনি পিক হাংজাংলো লাসিকা ফেরেলো আনিসি হেমারিয়া বাং আকেলে বাইক কেপা প্রাপ হেগলংসি কাছে থাপদুন আজির পপুলো হেমারি চহইসি কেপা প্রাপ মাদেত মাতি কহ বাংসু আসি থি আর্জেন্ট পিকটি কহ লাসি কেপা প্রাবারেল আজির পো বাং আর জুঠুলিল কোনা লন্তে কেপা লিজিয়া ডিম আড্রেস অন্ত কেলাঙা পরে দিল আর নিশি বাং আহেম কে দুদুন আবাং ফু সার্থে আর বে কে জাং হুৎসি হেম আহেম ফু আফান পুলো সার মির আফান লাংডুং নাঙ্গি বপু হেম আহেম ফু আমো বাংবে আলাম কার্জু ঠেকলংসি আনিং কি থি পেন থাকলো লার বে কে জাং বম ঠেকলং লেমা সার থে থাকলো চক জি সার নুদেং চি কুব দেটপ
1: দুক দুক পু কাবে আর নিকাং সা
2: লাপানপর নাংলিতুম কাংনে গাহান মিয়াং দে গালং পেন হেমচন্দ্র তেরন কেথান পন আসন সন কাংনেক মিমি আলামজির আর্জুলং তাংলো লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থু আং দেং দাম দিয়ে প্রাং বিনাপ কার বিয়ং দেং গালং গোপি পিসি কিরত কিপার জুপনিক জিমা চেথানেক সেনাং বেনাপ কি আরুনি ফাই ইংকর আহিনী ভমতা আর্নি কার্বিং দেং লং পেন আপ্রাং সি বিরতার যুগলংপো আদুন্থু সারলাম থে লাপেন ভমতারনি আপসি লুন আং দেং লং পেন লুন চেথা কাং দেং পেন সুরেন বি মালিনী টিসুপি দেউরি রংপি বারি রংফারপি প্রসেনজিৎ ভাংচু পখিলা লিথিপি লাপেন সামসিং তেরন লাপেন জুনাকি তেরন পি কিষণ কিলুন আসনসন আলুঞ্জির আর যুগলংপো লাপেন লামজির আং দেং আলং ডক্টর আলিনা তেরাং পি ফা কাপাং রেং আবিদি আপুথাক আসনসন আবিদি সুরে লাপেন লামজির পাচিনি পনপো কেনং সৎ কাপাচিনী আলাম থিয়ার জুয়েক সেনাং আকাশবাণী গুয়াহাটি আলং আসামিস টি ট্রাইব বড়ো কার্বি লাপেন নেপালি আলাম থিয়াফান আহু দাদাক পেন সাই কেক্লেম আফান এনাউন্সার রাতুম কেতক আসাদ লাং নন কে বাংজি আরুনি ফাই থংকেপ্রাই সি ভংকুরু আর্নি বেদপনপো কটন ইউনিভার্সিটি নিউ বিল্ডিং একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেপ আহুদ কাপাং চেং পঞ্জি বাংসু আসাদ লাং আফান এডমিট কার্ড কে বাংফুয়াতুম আফান মেল আজক পেন পালি দামতাংলো কমাতনিয়া বাং ফুজংসি আরুনি ফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লং লিলাং পুলুতাংটি নীলিতুম স্টেশন কোঅর্ডিনেশন হামফাং পেন কাচেতং পঞ্জি আফান পাচিনিল সাদলাং কেতক আফান কেবাং আহুদ বাং ফুয়াতুম এডমিট কার্ড আলোকত এপাক ফটো আইডেন্টিটি কেবান কে কেনাং সতলো আদুন্থু পুথত লুনবাড়ি মাংডেঙালং পেন শরৎ বে কিলুন আলুঞ্জির আর্জেক সেনা আলুন কে রং কি মালুন মুজাদি

নিশা 8:30 বজাত অসমীয়া শ্রব্য সফুরার গীত অনুষ্ঠান, 9 বজাত চিত্রগীত, 9:15 বিধানসভাত আজির দিনটোৰ এক প্রতিবেদন।

0: খুব সুন্দর ডক্টর হাজরিকা, আপনার অনুরোধ আমার শ্রোতায় নিশ্চয় ভাল পাইছে গীতটি শুনে, আমারও ভাল লাগি গল। এটা পুনের আমার কথা বতরার মাজ আহিছো আজি বিষয় লৈ। আপুনি কৈছিলে যে ধরক নি রিপ্লেসমেন্টের কথাটো আর বা তেনেকা ধরনের যা জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা আছে তেনকা ধরনের, আপনি কৈছে টায়ারের লগত কম্পেয়ার করেছিল আর বহুতে ভয় করে আর একটা বয়সত কয় যে বয়স হয়েছে 70-75 বছর হলেও মানে তেনেকা কয় বয়স হওয়া বলে কয়, গতি আর নকরো আর এটা তেনকা ভয় করে যে আর উঠবই নয় তেনকা ধরনের কথা। তো আপনার তেনকা কেস করে থাকে পাই আছে, তেনকা কথা কোকসুন।
1: এইটা আপনি সীমান্ত একেবারে বড় ভাল কথা শুধিছে, কারণ কমনেস্ট কোয়েশনটো হৈছে বয়স হৈছে ইতিয়ানো সার্জারি করাম নে
0: করাম নে,
1: এইটো কথাই মই জানাব খুজিছো। আগো টায়ারৰ লগত আহিম, গাড়ি পুরোনা টায়ারটোহে বদলোৱা হয়, নতুন টায়ারটো নবদলাই মানে বদলাবলগীয়াও নহয়। তো এইটো সার্জারি যোনটো জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি একচুয়ালি ডিভাইস ফর এল্ডারলি পিপল, বৃদ্ধজনৰ কারণেহে এপ্রোপ্রিয়েট সার্জারি। এইটো আমি করো না, নো ডাউট ইয়াং এজতো কেতিয়াবা কৰিবলগীয়া হয়, বাট এইটো ডিজাইনটোৱে হৈছে বয়োজ্যেষ্ঠৰ কাৰণে, যাতে বেয়া হৈ যোৱা নিটো আমি চেঞ্জ কৰিব পাৰোঁ বা হিপ জইণ্টটো। আমাৰ ভাৰতবৰ্ষত নি হয় বেছিভাগ অষ্টিঅআৰ্থ্ৰাইটিছ কাৰণে নিটো বেছি কৰি হয়, আৰু বাহিৰা ৱেষ্টাৰ্ণ কাণ্ট্ৰিজত আমি হিপ জইণ্ট অষ্টিঅআৰ্থ্ৰাইটিছটো খুব দেখা পাওঁ, তো তাতে সেইটো হিপ জইণ্টটো হয়। বাট যি হওক, আমি দুটাই কৰিব লগা হয়, নি আৰু হিপ, আৰু এইটো বয়সত